আকাশবাণী চুজানপুর এফ এম জালেখাত পইনলি মেঘার চাপানংকি পংখিয়া পাইটি প্রোগ্রাম আহি তুনি মেনি সোম নিলেগিয়াত কুমসং নি সোম নিলেকুক নিঙা নি জিং সংদাকুক লেকি মগিন তোকি তনি না তুনিয়া দিঙা ইহুনসি মাসা জিং সংলাম পাইটি প্রোগ্রাম পাতাহি মাসাই ঙাই খেতুতে নভে কুন্সিং কালফা ওলে তু জিং না হোলজোগ্রামি লি আলোম তিয়া পানি না পাথিয়ান ফানলা আসক্তিও ngai khyak na inei ding ohi ilang masapen ding ina o alam dangi chila ahi ina ngai ding ohi

আকাশবাণী চু জানপুর তাকলাম বাইরে প্রোগ্রামা রোবার্ট মিনথাংলে লোমতে আপানিন লাতোলে ইংাই দিংওয়া তোবানা চু জানপুর টাউন সুঙা ট্রাফিক মুভমেন্ট তোকে সাইয়া হৌলিম নালিং ইংাই দিংগো ওলে তুজিং সং দাগুগলে মেনে সোম গাগিন তোকে তনি না তুজিং লামা দিং আইহুনসি মাসা বাইরে প্রোগ্রাম আবেতা মঞ্চে আহে প্রোগ্রাম গাই খেতুতে নাফে কুন ওম নোয়ামলে তুনি হুনজাত নোয়াম

আকাশবাণী চুচানপুর তুই না জিংলাম দাগের মিনিট সোম গালিঙা হুঙ্গিন তকিতনি না তুমলাম গামতেলা পাওয়ার হিটস চি আলবামা পানি না লা তোম তোম ইনাই দিও

0: كيمين هلا ماري هي توتو هين دركاس وين ريليف كيما كامو كاخو تاك تاك تاك هلا انا خزان ترزان بولام هي كهون زونو هي كهون زون ناو تني تاهين ام كهي وزي كام ناو تن تو لتو هين كيما هي نيلو خاصا كهي ان ان اي زو سي كي هون سي اجن تاي تاك هين خمانا كي زي كتن تاتي la nei lo aki jegin chate school kai lo thelo a hi jego school kai na ding jego hin a feeding ho velin sum la pai ka hol now to pi pen cho hile sem pun ka garo pe pun ka gar ho hin ka chate fi tuition fi tha fi ho ka pi wa chun chun chun ka ki to de lo tu ni ting in a je chu ke mawin ka se thei to pi pen chu ni cho hi
1: কেই কাহিলে গাইনু কাহে কাম তম্পাতে কাহে ইন কসা নেই লো সাসা কে কাহিলে কাজি পালে তালো কচাতে পোসার পথম হে আচানুন এই বেসনতা হা লো সাসাই ডায়াবেটিস মা কনেয়া হা লো সাসাই ট্রাইবাল মার্কেট রাখা কিচুলে নিশি নাহি জঙাঙাহি মারক কাজুয়ো ইন কাকলে থিং টং লামি ইনু কিসা কাকাতে নেই লোসা হাসা কাচিলে বংতি দেহম তাকসা হাত লো কি হিজে হি গাম লগা কাম নাও চু কচাপা আলেন পেন পা হি আথা চাও আথা হাত লো গাম লগা হি আকি জামা পথেন জা কপাও চাপি গা লি আহিলে পথেন জাল হিনতিন লহিং আহিলে কই মানুষ পুই কি নাম কাকাতে কেচু তং লাম হি কাল তো মেই থা ই তো ইচাতে ই এ কল তো কাতে কাকা পুম পুম কেন ফোন বলো নেই লোসা সুম কে হল কুমকে পথেন জাল কচাতে চো আদাম লোক পালে কাহু কে পুই হা মামা গাড়ি চুঙালে আমালে থা চাও তৈ তালো কাপো হাম হামো দাম তাকা কাহং তুম কাকি পা মা মামো আহি ওয়া চা লং খালাম কথা আছি ই ইনি লো উম লো ই তাক ফবু কি উম হি কাতি লে কা গেল কথা আছি কালুং আঙ্গাই কা ইন সা সুলে কা নেই লো সা সা কা সা তু চেং খ চালে নেই লো হং তুম কা হে কা চা তেলে ইয়ে তাক হে আজি নুন কা কামং নুন পু না খং ই হো সুখ কি লো চাগো থেম থেম কি লো চাগো হিটি খোসা মাই মাই কেবা তুনি কা গেন হিরমলে পাথেনলে এঙ্গাই দমিন তিন মিহিংলে এঙ্গাই দমিন তিন ই চানচু হিনতে কা কি পাকে